0: এই স্বয়ং লীলায় শ্রীগুণ্ডিচা যাত্রার অর্পণ করা যায়। গোটিয়ে কিছু কম রহব না সেবা, তেণু শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম আউ সমস্তে চিন্তা করছেন সেই জনার্দন প্রভু তুম শ্রীমুখ কেতবে আমি দেখিবু। এই প্রকার কহবাকে গেলে এ নবধা ভক্তির যে পবিত্র জলরে পবিত্র অবগাহন করছেন শ্রদ্ধাু ভক্ত মানে মনরে উল্লাস উদ্দীপনা আমি স্পষ্ট ভাবে পারিপারুছু মনর অবস্থাকু শ্রদ্ধাু ভক্ত মানে কেউ মানে কুচার আমি শ্রীমন্দির টিকি বর্তমান রহিথিব স্বতন্ত্রতা থিব বর্তমান দর্শন করিবা পাই তেণু শ্রীমন্দির চালি যা প্রথমে আউ কেহি কেহি ভাবুচন্তি আমি আড়প মণ্ডপ আড়ক যা আমি জায়গা টিকি ঠিক ভাবে পাইগলে আমি মহাপ্রভুঙ্কর পহণ্ডি দর্শন করিবা রথটলার মধ্য ভাগ নেবা। এই প্রকার মনর কথা কি বুঝিব, তেণু ধীরে ধীরে সহস্র সংখ্যায় আম কেন্দ্র আগরে শ্রদ্ধাু মানকর যে সমাগম সেটিরে আমি মহাপ্রভুঙ্কর দিব্য লীলা বারি পারুছু। প্রভু কেতে মহিমাময় ঠাকুর আপন, প্রকৃতরে আপন মানুষ পরি যদি লীলার করে নথান্তে মানুষ মানে এতে আগ্রহ করে নথান্তে। খোলা বড়দাণ্ডরে ঠিয়া হয়ে খরা বর্ষা কু সমস্ত প্রকার শীত কাকর কু কষ্ট কু সহিবারে এ ভক্ত কেবল আপনার দর্শন কু গুরুত্ব দেউছি। বর্তমান আম কেন্দ্র আগরে অনেক যে স্বেচ্ছাসেবী দল মানে সেমানে তাঙ্কর স্বতন্ত্র ভাবরে যাউছন্তি শৃঙ্খলা রক্ষা করিবা পাই ভক্ত মানকু সেবা যোগাই দেবা পাই 380 প্রকার যে সেবা সংস্থা মানে স্বেচ্ছাসেবী সংগঠন মানে ইয়ে বড় যাত্রাকু আধাই আসিছন্তি সেবা যোগাইবা পাই সি মহাপ্রভুঙ্কর মহিমা সমস্তঙ্ক উপরে কাহিকি নহেব। তেণু এই যে কুয়া যায় আমার গোটে কথা শুণবা ভজনের আমি পাইছু, থকা মন সাল জীবা চকা নয়ন দেখিবা শঙ্খনাভি মণ্ডলরে বেনি নেত্র পখাড়িবা, বেনি নেত্রকু নয়ন যুগলকু পখাড়িবা অর্থ খেলন করিবা বা পাপমুক্ত করিবা। সেই লোতক ধারটিকে মহাপ্রভুঙ্ক প্রেমাশ্রু আমি অজাড়ি দেই মহাপ্রভুঙ্কু দিব্য স্নানরে স্নান প্রদান করিবা। ইয়ে হচ্ছে ভক্তর মনবাঞ্ছা, সে জানিছি এ বড়দাণ্ডর মাহাত্ম্যকু, সে ছোটবেলু শুনিছি মহাপ্রভুঙ্কর কথাকু। এই প্রকার ভাবময় পরিবেশ বড়দাণ্ডরে বর্তমান কেতে প্রকারর ভাবকু সাউটিবা পাই শ্রদ্ধাু মানে একত্র হয়েছন্তি।
1: এ পরিবেশ ভিতরে আপনার আজ বাহুড়া যাত্রা অবসরের কোণ অনুভব করছেন আমি শ্রোতা বন্ধু মানুষ শুনেবা কহবা।
0: আমি যে কথা আলোচনা করুলে সমস্ত ভিতরে গোটি উদ্দেশ্য, কেতবে আম প্রিয় ঠাকুর জগন্নাথঙ্কর সান্নিধ্য আমি মিলিযোগ, তেণু কেতে পাখ সেমানে হয়ে পারে আড়প মণ্ডপ পাখক হেউ কিংবা শ্রীমন্দির আড়ক হেউ উভয় পটকু ভক্ত শ্রদ্ধাু মানে ধাইবার লাগিছন্তি।
1: দেখন্তু এই ছকটা না হচ্ছে বড়গণ্ডি, যে মালিনী নদী থিলা, যে মালিনী নদী তিনি বা দুই ভাগ করুতলা, গোটে পটে তিন রথ আর পটে তিন রথ রহুতলা, আমি সেই জায়গায় অছে বড়শঙ্ক বড়গণ্ডি এ না রু জনা পড়ুছি এখানে নদীটিয়ে থিলা, নদী কিভাবে ভাবে পোতা হাইকিরি আমার তিন ছ রথ পরিবর্তে তিন রথ হলা এবং বর্তমান বড়দাণ্ড তিন কিলোমিটার ব্যাপী, যে শ্রীমন্দির গুণ্ডিচা মন্দির, গুণ্ডিচা মন্দিরর শ্রীমন্দির দীর্ঘ তিন কিলোমিটার ব্যাপী যে বড়দাণ্ড, এই বড়দাণ্ডরে যে তিন রথ যাচ্ছেন এবং তিন রথ আসুচান, ইয়ে যে ষোল চৌদ বার বয়ালিশ যাচ্ছি বয়ালিশ আসুচি বয়ালিশ, যে 84 লক্ষ জীব দিয়ে যে দুর্লভ মানুষ পাইছে তাকে কেবে হতাদর করে দেওয়া উচিত নুহে।
0: 84 লক্ষ জনি মানে মুক্ত পাইবা পাই
1: মুক্তি হওয়া পাই
0: দিব্য রথত্রয়ের দর্শন। আমি ইতি অবসরের আমার শ্রোতা বন্ধু মানুষ গোটে সূচনা দেউছু, যেমানে মহাপ্রভুঙ্কু জাণিবারে কিছু আগ্রহ রয়েছে প্রশ্ন আপন মানকর রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নম্বরের আপন মানে যোগাযোগ করে পারিবে। আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি মনে রাখন্তু 8895254200, আউথরে কই দেউছু 8895254200, এই নম্বরে আপন মানে সম্পর্ক করে পারিবে। শুনুলে আপন মানে 84 লক্ষ জনি মুক্তি পাইবা।

0: শ্রোতা বন্ধু আপন মানে অনুভব করিবে যে শ্রদ্ধালু কিপরি মহাপ্রভুঙ্কু ভল পায়। আম কেন্দ্রে আসি জনে বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধালু আসি পৌঁছিছন্তি, তেণু আমি তাঙ্কু পচারি বুঝিবা কিপরি মহাপ্রভুঙ্কর যাত্রা সে আসি পৌঁছিলে। আপনক নাম কহিবে আজ্ঞা?
1: আমার নাম চণ্ডীচরণ শিকদার, আমি পশ্চিম বাংলা থেকে এসেছি। আমার আসল বাড়ি হচ্ছে নদিয়া নবদ্বীপ ধাম।
0: নদিয়া নবদ্বীপ ধামরু শ্রোতা বন্ধু এ বয়সের সে আপন কেতে বয়স হব?
1: 73 সাল।
0: আচ্ছা, সুন্দর কথা। আপন জগন্নাথঙ্কু দেখিবা পরে, এটি বড়দাণ্ডরে ভক্তমানঙ্কু দেখিবা পরে, এ যাত্রা আপন কিপরি লাগুছি?
1: আমার খুব ভালো লাগেছে, আমি প্রত্যেক বাড়ি আসি, কিন্তু এবারে যে যত্নটা পেলাম, আমি যেখানে এসেছি যে ভলেন্টিয়ারদের যে খাতির, আমার খুব ভালো লেগেছে।
0: আপনাকে ভালো লাগুছি? সব ব্যবস্থা ভালো লাগুছি?
1: ভালো লেগেছে। এবং আমাকে তো, আমি বয়স স্কাউট আছি, বয়স স্কাউটের ছেলে আছি এবং ফার্স্ট এড আগে করেছি। আমি ফিজিওথেরাপি করি, যা প্রতিবন্ধী প্যারালিসিস রুগীদেরকে আমি ট্রিটমেন্ট করি। আমরা দুজনে, আমরা স্বামী স্ত্রী দুজনেই, ডাক্তার এম এস ঘোষ ওদের সঙ্গে আমি থেকে আমি করেছি কাজ। এবং এবারে আমি সব থেকে, প্রত্যেক বাড়ি আসি, এবারে এসে আমি সব থেকে আনন্দ পেয়েছি। এবং ভলেন্টিয়াররা যারা আমাকে নিয়ে এসেছে, এরকম যত্ন করে আমি কোনোদিন আসতে পারি।
0: জগন্নাথ মহাপ্রভুঙ্কর,
1: জগন্নাথ মহাপ্রভুর দয়া, ওনার দয়া না হলে তো কিছু করা যায় না। উনিই সব। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
0: শুনুলে শ্রোতা বন্ধু, সেমানে প্রতি বর্ষ রথযাত্রাকে আসন্তি, কিছু সেবা ফিজিওথেরাপি সেবা মধ্যে প্রদান করন্তি। তেণু আজি মহাপ্রভুঙ্ক রথযাত্রার উপস্থিত হয়ে নিজকে ধন্য মনে করুচন্তি। আউ সে এতি কথা কহিলে, সবু জগন্নাথঙ্কর দয়া, এইটা হি পূর্ণতা। যেতবেলে মহাপ্রভুঙ্ক দয়াকু আমি শ্রেষ্ঠ ভাবে গ্রহণ করু এবং অন্যকু কহু যে প্রভু দয়া ন করতে কোন হইপারিথান্তা।
2: শ্রীক্ষেত্র পুরীর শরধাবালিরু শুনুথিলে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্କ ପବିତ୍ର ବାହୁଡ଼ା ଯାତ୍ରାର ସିଧା ପ୍ରସାରଣ। ଶ୍ରୋତାବନ୍ଧୁମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ବର୍ତ୍ତମାନ ଶୁଣନ୍ତୁ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ।

কালে কালে শিব তব যোগ্য স্তব রমণী রতন সঙ্গ। প্রভু মো মাগু নাই ধন মাগু নাই মো রাজপদ মাগু নাই প্রভু এতিকি কেবল করুণা এতিকি কেবল মো উপরে আশীর্বাদর বারিধারাটিয়ে দেইথান্তু প্রভু মু যেতেদিন পর্যন্ত থিবি আপনক নিকটরে সেই সেবা করুথিবি সে মার্জনা কার্য করুথিবি যো মার্জনা ভিতরে রহিছি এক দ্যোতনা যে দ্যোতনা ভিতরে রহিছি সমগ্র সংসারর সেই সুখক সমর্পিত করিবার ভাবনা ইতিহাস সাক্ষী এ দেশর রাজা কেতে উৎসর্গীকৃত ভাবনা তাঙ্ক ভিতরে প্রভুঙ্ক নিকটরে সেই উৎসর্গীকৃত ভাবনা ভিতরে গোটিয়ে আমি সূচনা দেবাকু চাহুছু সে প্রভুঙ্কর সেবা কার্য বড় ভাই বলভদ্রঙ্কর চলন্তি বিষ্ণু বর্তমান সমাপন করিবাকু লাগিলেনি আউ কেবল আশীর্বাদ ভিক্ষা করিবা পরে আশীর্বাদর সেই প্রাপ্তি স্বরূপ পুষ্প মাল্যটিয়ে প্রাপ্ত করিবে আউ এপটে প্রজাবৎসল যে রয়েছেন্তি সমস্ত শ্রদ্ধাল তাঙ্কু সেই প্রভুঙ্কর সেবা যাহা করে সারিছেন্তি যে আশীর্বাদ তাঙ্কু মধ্যে সেমানকু সমর্পণ করিবে কিন্তু সেই সমর্পিত ভাবনা নেই প্রভুঙ্ক নিকটরে আজকু বহু দিন ধরে যে সেবা করুছেন্তি নর্তকী ভাবরে বা নর্তন ভাবরে সেই নৃত্য নিপুণ কলার প্রদর্শন করি প্রভুঙ্ক নিকটরে নিজ জীবনকু সমর্পিত করিছেন্তি আম নিকটরে পৌঁছিছেন্তি পিলাটি দিনরু যে আকাশবাণীর গোটে শিশু কলাকার ভাবরে তাহাঙ্কর সেবা মধ্যে প্রদান করিছেন্তি তাঙ্কুঠারু এ প্রভুঙ্কর এই অনুভব অনুভূতি সেবার সমর্পিত ভাবনাকু জানিবা।

0: কেন সারদা লাগলা
1: এবে ডগাইলা কিন সারদা লাগলা নি
0: যাত্রা ইতি বড় যাত্রা পর লাগলা কি
1: লাগলা নি
0: ইলে মাতর তোকে খাতা কটু মিশা শুনাই দেবি
1: আলে আলে আলে শুনাই দেনি
2: আল বাবু জোয়ার লাগো
3: জোয়ার জোয়ার
2: তোমার না হলো পোয়া তোমার কাম কাইটা কলা শুনি হলো পোয়া
3: মুই আর এম সি জয়পুর তান কাম করলি নি মার্কেট সরকার মোর না হচ্ছে লিঙ্গরাজ প্রহরাজ মুই আর এম সি তানে কাম করলি
2: এলে আর এম সি বললে তো আমার তাসি মন কে লোড়া আকা লেপ বলে আমার তাসি মন কে লোড়া আকা নাকি এলে বাবু আর এম সি
3: বলে লিঙ্গরাজ নিয়ন্ত্রিত বাজার কমিটি
2: হ্যাঁ এলে আর এম সি ওড়িয়া বাজার কমিটি বলে আমার তাসি মনর কাছে কাই কাই কাম করবে বাবু
3: এবে চাষের ধান ধান যদি উৎপাদন করে দিচ্ছি বলে এটা বিকবাটা কেনা মন্ডি মন থানে আমি মন্ডি খোল দেব এটি আমি সব যোগাই ভুগি আমার মন্ডি জিনিস পত্র চার পাল দেব ওজন করবার জিনিস দেব পরীক্ষা করবার যন্ত্রপাতি সব যাক আমার দিয়েছে আছে মন্ডি থানে
2: মন্ডি থানে তুমি খেটাই দেবা স্যার সে ধান ডাব ডুব করবা পাই কাই সুবিধা কল আসনি
3: হ্যাঁ গিয়ে টার পাল দিলুনি এটা ডাব বাগাতে ধান ডাব
2: হেলে এটা গালা বাবু তোমার আর এম সি কথা মাত্র গোটকে জিনিস আমার তাসি ভাই বোন আজি যাক বুঝি না পারলাইনি এবে মন্ডি লোগে নাও তোবাই বাকা যে এটা করবা
3: সে জনেরিয়া স্থান বিকবার রয়েছে বলে হাই এটা ল্যাম্প টানে যাওয়া পড়ছে যদি আই এরিয়া টানে যদি ঘেনতে রয়েছে এই পানি পঞ্চায়েত কেটা জায়গা ঘেনলানি এই পানি পঞ্চায়েত লাগে যাই কি তাকে তারা অ্যাপ্লিকেশন আনবাক পড়ছে
2: এখানে পানি পঞ্চায়েত লোগে নইলে আমার
3: ল্যাম্প টানে ল্যাম্প টানে হ্যাঁ এই লোকে
2: জমির
3: পটা আর আমার আধার কার্ড আর ব্যাংক পাসবুক জেরক্স মোবাইল নম্বর মিশা দিয়ে দেবার মোবাইল নম্বর দিলে আইতি ওটিপি আইসি
2: এলে বাবু এটা গোটে জন যার বেড়া আছে তার কথা এটা কইলাস নাকি
3: এটা যার বেড়া রয়েছে
2: মুই সিস্টু করলিনি বলে ভাগ চাষ করলিনি সেটা কেনটা
3: এটা ভাগ চাষি আই যার জমি রয়েছে তার তেলে অনুমতি পত্র বলি গোটা আছে এটা আইটা মিশা ভাগি এনবার এই জন যার চাষি জন যার গিয়ে
2: আমার সাউকার যে
3: সাউকার হ্যাঁ যার জমি যার জমি সাউকার
2: আর
3: তার আধার কার্ড মিশা দিয়ে দিয়েছে ফোন নম্বর এটা বিক্রে পারে এইটা উপর টেস্টিং গোটা আছে এনকোয়ারি করবে তাকে আর গোট লোক যাই কি এই আমার ল্যাম্প বাটার জন রেজিস্ট্রেশন করে রয়েছে নাকি জন অফিস আই অফিস বালা যাই এটা গোটে ফটো গোটে কাটছি এটা ফটো কাটি করে একটা আপলোড করছি এই জায়গাটা চাষেলা আছে কি নাই বলি কি
2: দেখাইলা জমি চাষেলা আছে কি
3: হেলা আছে কি নাই হ্যাঁ এটা দেখাইবে আর সমান চাষের এলা বলতো এইটাকে এই স্যাটেলাইট তান নিয়েছি যদি অন্য জায়গা এটা ভুল তান দিয়ে রয়েছি কোন গছ পত্র লাগাই রেবে আর দিয়ে রেবে এটা কেটে গেছে তোমার এই অমক গিয়ে ধান বিকবা আছে ল্যাম্প টানে যাই কি এতকি ডেট টানলে এতকি ডেট বলি গোটা মাস টাইম দিয়েছি এটা বিকবা কাছে
2: সরকার
3: রেট তান পাইবাস নাহলে বাইরে উনার রেট তান বিকবাস কি নেই।

আকাশবাণী জয়পুর প্রচার কলু চৈতি জন্য কার্যক্রম আম কেন্দ্র কার্যক্রম শুণুচ্ছন্তি মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটর তথা 1467 কিলোহর্জ যোগে এফএম্রে 103.6 মেগাহর্জ যোগে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ যোগে শুনন্তু হিন্দিরে সম্বাদ লেখরু প্রচার করুছু আকাশবাণী দিল্লিরু।

শ্রোতাবন্ধু, আজি পবিত্র বাহুড়া যাত্রার প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী প্রচার করেছিল আকাশবাণী কটক কেন্দ্রর অপরাহ্ন পাঁচটা, তেমন যুববাণী কার্যক্রমক তার নির্দিষ্ট সময় প্রচারিত করে পার নথিলু, এণু বর্তমান প্রচার কলু যুববাণী কার্যক্রম। আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনার কার্যক্রম শুণুচার, শুণন্তু আঞ্চলিক সংবাদ পরে আজির প্রসঙ্গ, রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর।

ধ্যাক্রমের নিউজ 8-9 এবং পরে স্পোর্টলাইট রিলে করে প্রচার করল আকাশবাণী দিল্লি। আকাশবাণী জয়পুর কেন্দ্র আপনার কার্যক্রম শুণুচার প্রচার করছু এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ।

0: জন্ম বালিগাঁ দাসিয়া মোনামা।
1: দিন যাক তো তাড়পতর খেদা লেখনি ধরি বসিল,
2: লুগা বুড়লনি, পেটুকু দানা যাব কেমিতি?
0: কোন কইল কমলি, পুথিরে মুই কালিয়া ঠাকুরঙ্ক নাম লেখি লেখি তাঙ্ক গুণকীর্তন করি করি মোর তো ভোকশোষ কিছু নাহি।
2: তোমার সিনা পুথি লেখিলে পেট পুরুছি, মোর তো পুনি পেটটাই অছি, কেতে দিন আও পেটরে ওদাকনা দেই শোইবি? তিনি দিন হেলা পেটুকু দানা যাইনি, চুলি অজলা, আর কেতে সহিবি কুহ?
0: তিনি দিন হেলা চুলি অজলা।

প্রভু প্রভু মহাবাহু পতিত পাবন পহণ্ডিবি যেপরে রথ উপরে উহা চতুর্ধা মুরতি জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন নন্দীঘোষ রথে কালিয়া ঠাকুর তাড়ধ্বজরে সংকর্ষণ বলদেব এবং দেবদলন রথরে মা সুভদ্রা সুদর্শন এ পাপী জন্মরু উদ্ধার পাইগলি প্রভু নমস্তে দেব জগন্নাথ নমস্তে শঙ্খ চক্র হস্ত

0: আরে সেই তো শ্বেত পদ্ম ডোলা,
1: আরে ইয়ে কোন হেলা
0: শ্বেত পদ্ম ডোলা,
1: আমি তো ঘর ঘর লুহ বই যাচ্ছি।

0: ভক্তবাড়ি জগন্নাথ হোসেন
1: ভক্ত দাসিয়া
2: কি পঞ্চ মহাপুরুষ পঞ্চ সখা
1: তুমি আমাকে কিপর চিনিল দাসিয়া
2: চিনিছি অতি বড় জগন্নাথে মত্ত বড়রামে মহাপুরুষ অচ্যুতে শিশু অনন্তে জ্ঞানগুরু দশবন্তে কিন্তু
1: কুহ দাসিয়া
2: আপন এত নিষ্ঠুর পঞ্চ মহাপুরুষ সামান্য দাসিয়া বাউরীকে পরীক্ষা করিয়া পাই চতুর্থ মূর্তিকে বন্দী করি আসছন্তি বড় দেউলর নীলচক্র দেহরে

0: তুমি আমার পরীক্ষার উত্তীর্ণ হয়েছ দাসিয়া, তুমি জনে মহাপুরুষ।
1: না না না, মু যে ছাড় অছুয়া বাউরি কূলর মণিষটিয়ে।
0: যে ভাবকু দূর অভাবকু নিকট সে অছুয়া। দাসিয়া, তুমি যে ভাবকু নিকট অভাবকু দূর।
1: গুরুদেব গুরুদেব, মো জীবন ধন্য হয়ে গলা গুরুদেব, এ জীবন ধন্য হেলা।

আকাশবাণী জয়পুর। শুনলে গীতিনাট্য ভক্ত বালিকা দাস, লিখুড়ি প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্র।